0: रेडियो वेज भी इसके जरिए ये गाना बस पेश की गई। फिल्म का नाम नो एंट्री। KKN सुनिधि चौहान की आवाज में ये खूबसूरत गाना बस प्रोग्राम में पेश की गई। अलकमार शहर के अंदर में खासतौर पर कमला वहां पर भी हमारा प्रोग्राम इस वक्त सुनते हैं। आपको भी शुभ दिन पेश किया जा रहा है और सभी सुनने वालों जो हमारा प्रोग्राम इस वक्त सुनते हैं सभी को वेलकम। खासतौर पर वाडिंग फेन शहर में राम भी हमारा प्रोग्राम इस खूबसूरत सुहाना मौसम में बस फॉलो कर रहे हैं। सभी सुनने वालों को वेलकम। आप भी प्रोग्राम सुनते हैं तो ज़रूर हमें खबर कीजिए। वैसे बहुत सी सुनने वालों है जो ऐप भेजे है खुद मोर्ख गुड मॉर्निंग के साथ। और जब भी आप खुद मोर्ख गुड मॉर्निंग भेजे है तो ज़रूर आप खबर कीजिए भी कि आप हमारा प्रोग्राम इस वक्त सुनते हैं। चले प्रोग्राम में हम आपको ले चलेंगे हेडलाइंस न्यूज। उसके बाद NVB फरकीर से इन्फॉर्मेशन आपके लिए पेश किया जाएगी और उसके बाद तुरंत हम आपसे मिलते हैं और भी खूबसूरत नगमे लेकर के।
1: रेडियो SBS wens je een mooie zonnige dag.
2: Dit is Dick ter Hark met de hoofdpunten van het radio nieuws op Radio SBS. De afgelopen nacht heeft Iran aanvallen uitgevoerd op Amerikaanse bases in Bahrein, Kuwait en Qatar als vergelding op Amerikaanse aanvallen. Een felle brand heeft de afgelopen nacht 6 houten strandhuisjes bij Wijk aan Zee in de as gelegd. Het speciale tv-programma rond dementie, Herinneringen voor het Leven, heeft Alzheimer Nederland ruim 11.300 nieuwe donateurs opgeleverd. Een 13-jarige leerling moet voorlopig terug naar zijn gymnasium in Den Bosch. De rechter vindt dat die school zijn verwijdering na racistische AI-filmpjes over een docenten niet goed genoeg heeft onderbouwd. Het weer, eerst nog op veel plaatsen bewolkt, later breekt de zon door, vooral eerst in het zuiden. Het wordt 21 tot 28 graden bij een zwakke tot matige noordenwind. Tot zover de hoofdpunten van het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
3: Dit is Annemieke Bosgaard van de ANWB. De meeste files staan rond Rotterdam en in Brabant. Op deze wegen heb je nu de meeste vertraging. Te beginnen op de A2, Den Bosch richting Utrecht. Tussen knooppunt Hintham en Waardenburg heb je een half uur vertraging. Iets verderop op de A2, maar dan tussen Waardenburg en knooppunt Everdingen duurt er nog eens 20 minuten langer over. Op de A4, Amsterdam richting Den Haag. Tussen Roelof Arendsveen en Leidschendam 20 minuten extra reistijd. Dan de A16, Breda richting Rotterdam, voor knooppunt Debrechtseplein een half uur oponthoud. En tot slot de A27, Breda richting Gorkum. Er gebeurde voor knooppunt Gorkum een ongeluk. De weg is wel weer vrij, maar je hebt hier nog 20 minuten extra reistijd.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS.
4: Go to your socials now and tell everybody that you love this radio station.

सैया दिल में आना रे, आके फिर न जाना रे, हो आके फिर न जाना रे। छम छमा छम छम, gezongen door Shamshad Begum kwam deze uit de film Bahar. En Rata Limbia is het volgende liedje gezongen door Tanshik Bakhchi. Uit de film Shersha komt Kerata Limbiare.

0: Mohabbat Hona Jai is gezongen door Alka Yachnik en Kumar Sanu. En gezongen door Amit Kumar komt het volgende liedje in het programma Geetum Kileher uit de film Raju Chacha.
1: Please, mujhe apni sachchai sabit karne ka ek chance do. Hum dono ke paas guzra hua kal nahi hai. Kahin aisa na ho ki tum mauka na do aur hamara aane wala kal bhi humse chhin jaye.
2: Tumne jo kuch bhi kiya Shekhar, उसके बाद खुद पे से भरोसा उठ गया। समझ में नहीं आता क्या सच है और क्या झूठ। प्लीज शेखर, लेट मी गो।

0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mira Satrahe komt de titelsong, gezongen door Udit Narayan Elkayachnik.